নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাইকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সান্ধ্যকালীন বাংলা অনুষ্ঠান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সঙ্গে আছি আমি, বেবি।

বন্ধুরা, প্রতি বছর 19শে মে বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব ফেয়ার প্লে ডে। জাতিসংঘ এই দিনটিকে স্বীকৃতি দিয়েছেন। এই দিনটির মুখ্য উদ্দেশ্য হল খেলাধুলা যে শুধু হার জিতের প্রশ্নকে তুলে ধরে না, সেটা শেখানো। আজকের দিনটি আমাদের শেখায় খেলাধুলার দ্বারা সঠিকভাবে নিয়ম কানুন মেনে চলাকে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজের যে শারীরিক বিকাশ, মানসিক বিকাশ এবং চারিত্রিক দৃঢ়তার কথা স্মরণ করিয়ে দেয় আজকের দিনটি। যে কোনো খেলা, তার মধ্যে যে প্রতিযোগিতা, সেখানে যে ন্যায়, সততা, সম্মান আছে তাকে মেনে চলার যে নিয়মকানুন, সেগুলো আমাদের স্মরণ করায়। শুধু যে জয়লাভের জন্য নয়, নিয়ম মেনে প্রতিপক্ষকে সম্মান জানিয়ে সুন্দরভাবে এগিয়ে যাওয়ার নামই খেলাধুলা। আজকে এই বিশ্ব ফেয়ার প্লে ডে আমাদের স্মরণ করিয়ে দেয়।

বন্ধুরা, আজকের দিনটি আরেকটি কারণে বিশেষ গুরুত্বপূর্ণ। আজ 19শে মে, ভাষা শহীদ দিবস। আমরা যারা বাংলা ভাষাকে ভালোবাসি তাদের কাছে বড় স্মরণীয় এই দিনটি। 1961 সালে এই দিনে আসামের শিলচরে মাতৃভাষা বাংলার মর্যাদার দাবিতে আন্দোলনরত 21 জন বাঙালি পুলিশের গুলিতে শহীদ হন। আজ 19শে মে, ভাষা শহীদ দিবস।

বন্ধুরা, আজ আমরা কথা বলবো বাংলা ছায়াছবি নিয়ে। আমরা বাংলা ছায়াছবির বিভিন্ন গান শুনব। বাংলা ছায়াছবির যে একটা দীর্ঘ যাত্রা পথ আছে, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, মৃণাল সেন, তারপরে বুদ্ধদেব দাশগুপ্ত, সবার কথা আমরা স্মরণ করব আর শুনব ছায়াছবির সেই অবিস্মরণীয় একের পর এক গান। চলুন, কথা বলার আগে আমরা শুনে নিই একটি গান, তারপরে কথায় আসছি। এই গানটি আমরা শুনব মান্না দের কণ্ঠে, হয়তো তোমার জন্য।

বন্ধুরা, সিনেমা যে কেবল আলো আঁধারির খেলা নয়, তা যে একটা সমাজের আয়না, ইতিহাসের সাক্ষী এবং মানুষের আত্মার প্রতিফলন হয়ে ওঠে, তা আমরা বিভিন্ন চিত্র পরিচালকদের হাত দিয়ে দেখতে পেয়েছি। পশ্চিমবঙ্গের বাংলা সিনেমা বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য অধ্যায়। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের হাত ধরে যে শিল্প মানের যাত্রা শুরু হয়েছিল, আজও তা অব্যাহত। 1955 সালে সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর মুক্তির মধ্য দিয়ে বাংলা সিনেমা বিশ্ব মানচিত্রে স্থান করে নিয়েছিল। অপুর পাঁচালী, অপুর যে ট্রিলজি, পথের পাঁচালী, অপরাজিত এবং অপুর সংসার, সেখানে আমরা দেখি আমাদের যে গ্রামীণ বাংলার যে বাস্তব চিত্র, সেগুলো একটা ছোট্ট শিশুর শৈশব দেখি, দারিদ্র দেখি, মানবিক সম্পর্ককে অসাধারণ শৈল্পিকতায় নিয়ে যাওয়ার যে কৌশল, সেটা আমাদের শেখান সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের সিনেমায় ছিল সূক্ষ্ম মানবিকতা বোধ, আলো ছায়ার যে একটা আজব দুনিয়া, রহস্যময় দুনিয়া সেই চিত্র, সঙ্গীতের নিপুণ ব্যবহার এবং রাজনৈতিক সামাজিক বিষয়ের নিরপেক্ষ পর্যবেক্ষণ। তিনি বাংলা সিনেমা

তাকে আন্তর্জাতিক মানচিত্রে নিয়ে গিয়েছিলেন বলা বাহুল্য। এখন আমরা শুনব সপ্তপদী সিনেমা থেকে একটি গান হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: দেশরা যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো
1: তুমি বলো
0: তুমি বলো
1: তুমি বলো

অন্যদিকে সত্যজিৎ রায়ের বিপরীতে দাঁড়িয়েছিলেন ঋত্বিক ঘটক। তিনি তার ছায়াছবিগুলোতে দেখিয়েছিলেন দেশভাগের যন্ত্রণা, উদ্বাস্তু জীবন, নারীদের সংগ্রাম এবং বামপন্থী যে দৃষ্টি

সঙ্গী তাঁর সিনেমার মূল সুর হয়ে উঠেছিল। মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা, তিতাস একটি নদীর নাম, এই ছবিগুলোতে তিনি আবেগের তীব্রতা, নাটকীয়তা এবং রাজনৈতিক যে মনোভাব সেটিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এখন আমরা শুনব আরেকটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, লুকোচুরি সিনেমা থেকে।

পরবর্তীকালে মৃণাল সেন, তপন সিংহ এবং অন্যান্যরা মিলে যে সমান্তরাল চলচ্চিত্র আন্দোলন গড়ে তুলেছিলেন, সেখানে আমরা পাই যে বাণিজ্যিক ছবির বাইরেও বাস্তবসম্মত, শৈল্পিক এবং সমাজ সচেতন সিনেমা তৈরি করার একটা ঝোঁক, একটা প্রবণতা। সত্যজিৎ রায়ের পরবর্তী প্রজন্মে এসেছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত, অপর্ণা সেন, গৌতম ঘোষ। অপর্ণা সেন নারীদের যে দৃষ্টিভঙ্গি সেটাকে তুলে ধরার চেষ্টা করেছিলেন। তিনি দেখিয়েছিলেন পরমা, সতী, মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার বিভিন্ন সিনেমার দ্বারা তিনি নারী সমাজকে তুলে ধরার চেষ্টা করেছিলেন। তো বাংলা সিনেমা এভাবেই এগিয়ে এসেছে, এগিয়ে যাচ্ছে, আমরা এই সম্পর্কে আরও কথা বলবো। তার আগে শুনবো আরেকটি গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

বন্ধুরা, তারপরে আমরা পাই ঋতুপর্ণ ঘোষকে। ঋতুপর্ণ ঘোষ ছিলেন এই যুগের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নির্মাতা। তিনি নারীর আত্মপরিচয়, যৌনতা, সহকামিতা এবং মধ্যবিত্তের যে সংকট, সেটাকে তিনি সাহসের সঙ্গে তুলে ধরেন তার বিভিন্ন সিনেমায়। চোখের বালি, উৎসব, চিত্রাঙ্গদা ইত্যাদি বহু সিনেমা তিনি তৈরি করেছেন। ঋতুপর্ণ ঘোষ বাংলা সিনেমায় নতুন দর্শক ফিরিয়ে এনেছিলেন এবং শৈল্পিকতার সঙ্গে বাণিজ্যিক সাফল্যের যে ভারসাম্য, সেটাকে তিনি করে দেখিয়েছিলেন। এখন শুনব আরেকটি গান ইন্দ্রাণী ছায়াছবি থেকে, গীতা দত্তের কণ্ঠে।

বন্ধুরা, বাংলা সিনেমা কখনো শুধুমাত্র বিনোদন ছিল না, তার সাথে জড়িয়ে ছিল একটা সাংস্কৃতিক আন্দোলনও। সেখানে মানুষের বিবেক বোধ, মানবিক গুণগুলোকে তুলে ধরা হতো। যেমন আমরা ঋত্বিকের ছবিতে দেখি, তার ছবির মধ্যে যে তীব্র আবেগ, এবং কিংবা যদি বলি সত্যজিতের মানবিক যে দৃষ্টিভঙ্গি, ঋতুপর্ণ ঘোষের সাহস, এসব মিলিয়েই, সব কিছু মিলিয়ে আমাদের বাংলা সিনেমা সব সময় একটা সাহিত্যের ধারার মতো এগিয়ে গেছে। সব সময় একটা মানবিক দিককে তুলে ধরেছে, সে দেশভাগের কথা হোক কিংবা গ্রামীণ জীবনের কথা হোক, মানুষের দুঃখ দুর্দশা এগুলোকে এত নিপুণভাবে তুলে ধরেছেন। আসল যে মানুষের আবেগ, সেটাকে ক্যামেরার দ্বারা তুলে ধরার চেষ্টা করেছেন। তো এই যে বাংলা সিনেমা যে এগিয়ে আসছে, এগিয়ে এত দিন ধরে এগিয়ে চলেছে, তার মধ্যে আমরা একটা বিষয় লক্ষ্য করি, বিভিন্ন সাহিত্য থেকেও যে বাংলা সিনেমা তৈরি হয়েছে, চোখের বালি কিংবা চিত্রাঙ্গদা, এসব বিভিন্ন সিনেমা, আমরা আসলে ওই কাব্যিক ধারাটাকেও তুলে ধরার, মানুষের কাছে পৌঁছে দেওয়ার বাংলা সাহিত্যকে, আমাদের চলচ্চিত্র নির্মাতাদের আন্তরিক একটা প্রয়াস ছিল। এখনও সেটা আছে, এখনও আমরা দেখছি পরিণীতা, যে শরৎচন্দ্রের পরিণীতা, সেটা আবার নতুনভাবে তৈরি হচ্ছে, নতুনভাবে এগিয়ে আসছে। সব কিছু মিলিয়ে যে বাংলা সিনেমা, সেটা আমাদের এখনও অনুপ্রাণিত করে, এখনও আমরা সিনেমার প্রতি আবার ফিরি, বাংলা সিনেমার প্রতি। আশা করি পরবর্তী প্রজন্ম সেই সিনেমার দিকে আরও ঝুঁকবে।

বন্ধুরা, সময় বলছে, আজ আমাদের এখানেই থামতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, চারপাশটিকে ভালো রাখার চেষ্টা করবেন, মানুষ মানুষের হাত ধরে থাকবে, মানুষ মানুষের মতো করে বাঁচবে, এই আমাদের অঙ্গীকার হোক। এবং আমাদের ভাষার প্রতি, আমাদের অঞ্চলের প্রতি, আমাদের আবেগের প্রতি আমাদের আকুণ্ঠ ভালোবাসা থাকা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আপনাদের সঙ্গে ছিলাম আমি বেবি। নমস্কার।